সামনে চিঠি কানের উপর আগ্ন বানাই আগাই আজ বলে রাখি চিঠি সব আজকে দেশ বেলাইমা বিচার করা হে মাঞ্চ বেলাইমা।